অদালার পালা হয় কিনারো কেই মামা কামায়রো আমারা গাই পারবা ও এক কে নেই আমারা গাই পারবা তে কোন রকি আপনা না মোয়ানা আ কোই তি পেছু কি তে রগি লাগি নুই পো কে কে ও হিয়া কামারো এ কোলে গরো